শিল্পী ক্ষীরোদচন্দ্র মহান্ত এবং সাথীঙ্ক পরিবেশিত পরে পরে শুনিলে ঝুমর। ঝুমর গীতর কার্যক্রম এতে শেষ হল। আকাশবাণী বারিপদা, দিন 12:30। পরবর্তী কার্যক্রম রিলে করছু আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি।

শ্রোতা বন্ধু, আপন মানে অনুরোধে হিন্দি চলচ্চিত্রের গীত শুণুচ্ছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হেউচি এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্স যোগে। পরবর্তী গীতটি দ্বৈতকণ্ঠরে গাইছন্তি শিল্পী অভিজিত এবং লতা মঙ্গেশকর। অনুরোধ করিছন্তি আপন মানে বম্বে ছক রু মিকু মনি রানী রাজু রাকেশ দেবজানী এবং তাঙ্কর সাথী শ্রোতা চলচ্চিত্র পরম্পরা।